0: FM 103 MHz.
1: Listeners, please stay tuned for our program Health Matters.
2: Itu Akashvani Kohima. Health and Family Welfare Program te aku sob manuke swagat kuridia se. Aji Amarkan Health and Family Welfare Program te Dr. Krevilhu Nakro Kunihi, CMO Office Kohimate, Immunization and Reproductive Child Health District Program Officer Ase, Tarlogot Stop Diarrhea Campaign 2026 Aru Prevention and Management of Childhood Diarrhea Kiman Dhorkari Ase, Itulaga Oporte, Akrinyo Kire Parahi Interview La Program, Ekta Hunibo Pabo. বেশি খুশি আছে ডক্টর আপনার সময় পাই কিনে আমি কান স্টুডিওতে আহি আনিমিদে
3: থ্যাংক ইউ
2: সবচেয়ে পহিলা ডক্টর আপনি সুধিবলে মন

0: Do stop diarrhea campaign itu do kile observe kure aro itu laga maksat tu kia se itu laga opode ami hangge koi dibo
1: stop diarrhea campaign 2026 laga goals and objectives tu hoile do zero child deaths due to diarrhea itu ami khan laga country de 5.8% of 5 years laga niche bacha khan do diarrhea nimite mure itu nimite monsoon season aro summer ahatamde peak season diarrhea hoy loose motion itu pet ja laga bacha khan 5 years laga niche itu nimite itu season de stop diarrhea campaign laga du introduce kurise itu nimite ami khan ki korbo lage itu stop diarrhea campaign de objectives tu hoile du high coverage of ORS aro zinc usage in children with diarrhea itu laga objective te ami khan stop diarrhea campaign kore ase
0: acha mohan diarrhea kwadu doctor apni akko ami hange balwara diarrhea tu ki ase itu ami hange samjai diwo
1: diarrhea tu hole paikhana tu jodi bishi loose hoi jae aro pani hoi gine normal na hoi gine ek din te more than 3 times enega hoi jaile sudden change in pattern পায়খানা তো এনে পানি পানি হয়ে গেলে আরো বেশি টাইমস যাইছে কলে ইটুকে ডায়রিয়া এনে কয়ে
2: আচ্ছা ডক্টর ইটু ডায়রিয়া পাতলা পায়খানা যাদু বাচ্চা খান উমার 5 সাল নিচে খান নিমিতে কিমান খাতরা আছে ইয়ানি কিমান ডেঞ্জার আছে
1: ইটু ডায়রিয়া তো হইলে বাচ্চা খান আন্ডার 5 চাইল্ড হ্যাঁ না হয় হইলে বি আন্ডার 5 চাইল্ড খান যদি ডায়রিয়া হয় কইলে তো দে লস so much salt and water ami khan laga gaute pani khan aro electrolytes nimok thakya khan itu khan ami khan laga gao para ulai jay during diarrhea loose motion hua time de to itu pani khan komti hoi jay aro nimok khan ami khan laga body de thakibole laga itu khan sob ulai jay sokole itu bacha tu muri bi jay itu nimde itu bishe khatra ase
2: aro doctor apni gaude pani komti hua itu laga opori bi koi dagise to kitia বাচ্চা একটা তাইলা গাও দে পানি কমতি নহিলে বি ডিহাইড্রেশন হয়ে আছে কইলে এটু কিনা জানি পাবন ইয়ানি তালা সাইন্স খান না
1: ডায়রিয়া হয়েছে কইলে পানি পানি পায়খানা বেশি যাইছে কইলে তো বাচ্চা তো হইলে তো একদম কমজোর হয়ে যাব আর আনকনশিয়াস বি হব বলে চান্স আছে কোনবা বাচ্চা তো একদম রেসলেস হব আর ইরিটেবল কয় এটু একদম রেসলেস হয়ে গেলে ঘুমাবলি না পারিব কান্দি থাকি যাব আর ইটু তো জেনারেলি এনেকা দেখিব আর তাই লাগা চুকু দুবি একদম ডিপ হয়ে যাব আর ড্রাই আইস কয়ে এটু সুখা হয়ে যাব চুকু পানি বি আর বাচ্চা তো ডায়রিয়া ডিহাইড্রেশন হয়েছে গলি তো খাবলি বি না পারব পানি বি আর খাইছে গলি বি একদম কমজোর আস্তে পরা দুঃখ করে কিনা খাই থাকিব না হইলে কোনবা বাচ্চা তো একদম পানি খাবলে বি ইচ্ছা হয়ে কিনে ইগারলি খাবি হয়ে যাব এইটু খান সম অফ দ্য সাইন্স ডিহাইড্রেশন হয়ে আছে কই কিনে ইয়াতে খান পরা জানিব পারে
2: আচ্ছা ডক্টর আপনি আগে দে ওআরএস আর জিঙ্ক দাওয়াই এটু খান বি কই থাকিছে তো যদি বাচ্চা একটা ডায়রিয়া নইলে বি পাতলা পায়খানা যা আছে কইলে এটু ওআরএস নইলে বি জিঙ্ক খা পরা কিনি খা থাকে মদত দিব পারিব
1: ওআরএস তে হলে তো ওরাল রিহাইড্রেশন সল্ট কয় ইটুতো সল্ট বি থাকে আর ইলেকট্রোলাইটস খান থাকে ইটু নিমিতে পানির লগতে বয়েলড ওয়াটার লগতে মিক্স করে কিনে খাইছে গলে ডায়রিয়া দে ডিহাইড্রেশন আমি খানলা গাওতে পানি সুখা হয়ে যায় ইটু বি রিপ্লেস করব পারে আর সল্ট খান নিমক খান আমি খানলা গাওতে উলাই যা লুজ মোশন ডায়রিয়া পরা উলাই যায় ইটু খান বি রিপ্লেস করব পারে ইটু নিমিতে ওআরএস তো হলে তো ডায়রিয়া লুজ মোশন পেট যা লাগা বাচ্চা সব কেবি ওআরএস তো দিব লাগে আর ওআরএস তো কেনেকা বনায় কইলে তো যদি বাচ্চা একটা ব্রেস্ট ফিডিং হয়ে আছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং কয় বিলো 6 মান্থস বাচ্চা তো যদি খালি দুধে খাই আছে আমা লাগা এনেকা হওয়া টাইমতে লুজ মোশন নাহলে বি পেট যাইছে কইলে তো ওআরএস মিলাই কিনে তাকে দিলে বি হয়ে যাব হইলে বি বাচ্চা তো যদি 6 মহিনার পর ডাঙর হয়েছে কইলে তো বাচ্চাকে সুপ বি দিব পারে আর রাইস ওয়াটার বি দিব লাগিব ডিহাইড্রেশন ইটু সুখা না হবলে তাই লাগা গাওতো আর ওআরএস তো ওরাল রিহাইড্রেশন সল্ট ইটু প্রিপারেশন তো হইলে তো কেনেকা বানায় কলে একটা প্যাকেট ওআরএস লই কিনে 1 লিটার অফ ক্লিন বয়েলড ওয়াটার পানি বয়েল করে কিনে সাফা পানি বয়েল করে কিনে 1 লিটার লগতে ওআরএস মিলাব লাগে আর ইটু মিলা কিনে বাচ্চা খাঙ্গে দিব
0: তো সাপ্লিমেন্টস নইলে আমি হান ভিটামিনস খান বি কই না ইটু দিব পারিব না নাই যদি একটা বাচ্চা নইলে বাচ্চা খান পেট যা টাইম দে
1: বাচ্চা খান।

0: ORS aro zinc dehydration nahole bi diarrhea time de dise kole tu itu hoi jai loose motion bacha laga pani pani latrine jai ase enega time de ORS prepare kora biche te kinega khelabo itu pura sufficient hoi jabo zinc logo di dile aro khelabo le laga tu below 2 years 2 sal laga niche bacha khan tu jodi pani pani paikhana jai ase kole tu diarrhea hoi kine enega jai se kole 50 to 100 ml ORS preparation দিব লাগে একবাৰ ডায়েৰিয়া নহ'লে লুজ টুল পাছ কৰিছে কলে আৰু 2 to 5 years 2 সাল পৰা 5 সাল তক বাচ্চা খান্দু 100 to 200 ml ORS প্ৰিপেয়াৰ কৰি না থকাটো বাচ্চা লুজ টুল হোৱা পিছতে ডায়েৰিয়া একবাৰ যোৱা পিছতে 100 to 200 ml ORS প্ৰিপেৰেশ্যন খেলাব লাগে আৰু ইটো দিয়া সময়তে যদি বাচ্চাটো ভমিট কৰি দিছে বোলে 10 মিনিট নিচিনা ৰখিবি আৰু বি তেওঁলোকা এজ স্পেচিফিক ড'জটো ORS প্ৰিপেয়াৰ কৰি থকাটো আৰু খেলাব লাগে আৰু এইটো ORSটো বাচ্চাটো লুজ মোশ্যন কয় এইটো পায়খানা পাতলা যাই থকা টকটো ORS খেলাই থাকিলে হৈ যাব আৰু এইটো জিংক লগাটো বি ORS লগতে ডায়েৰিয়া টাইম দি দিয়ে তো জিংকটো হলেতো কি আছে কলেতো একটা টেবলেট আছে ইটু জিংকটো ডায়েৰিয়া টাইমতে লুজ মোশন টাইমতে লেট্রিন পাতলা পাতলা হওয়া টাইমতে তাইপরা পাতলা লেট্রিন যাহাতো কমতি করে দিয়ে টাইমিংটো কমতি করে দিয়ে ইট ইস এ ভাইটাল নিউট্রিয়েন্ট একটা নিউট্রিয়েন্ট আছে জিংকটো ইটু বাচ্চা লাগা গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট কারণে বি ভাল আছে আর ডায়েৰিয়া লুজ মোশন পাতলা পায়খানা বি বন্ধ করবলে পারা লাগা দাওয়াই আছে তো জিংকটো কেনেকা করে কিনা পায় গেলে তাইটো এভেলেবল এস 20 মিলিগ্রাম এনেকা করে কিনা আহে টেবলেট একটা আছে 2 মান্থস পরা 6 মান্থস লাগা বাচ্চা খান যদি পাতলা পায়খানা যায় আছে কলিতো তাই খানকে তো জিংকটো হাফ টেবলেট দিব এভরি ডে হাফ টেবলেট ফর 14 ডেজ দিব লাগে আরো দে হাফ টেবলেট ডেট ইস রিমেনিং ইতুতো নেক্সট ডে কারণে নেদিব ইতুতো সেম ডেটে ফেলাই দিব আর ফ্রেশলি একটা খুলিব নেক্সট ডে জিঙ্ক আর হাফ টেবলেট ফর 2 মান্থস টু 6 মান্থস লাগা বাচ্চা খান তো এনেকা করে 14 ডেজ কোর্স দিব লাগে আর 6 মহিনা পরা 5 সাল লাগা বাচ্চা খান তো জিঙ্ক তো হলে তো 1 টেবলেট একদিনতে একটা টেবলেট করে 14 ডেজ দিব আর ইটু ORS তো হলে তো বাচ্চা খান আমা লাগা দুধ খাই থাকা খান তো বাচ্চা লাগা ORS আর আমা লাগা দুধ মিক্স করে কিনে বাচ্চাকে খেলাবলে পারে বিলো 1 ইয়ার খান তো এনেকা করে কিনে বি দিবলে পারে আর ডাঙর বাচ্চা খান তো হলে তো জিঙ্ক তো হলে তো ডিজলভ করব পারে ইটু পানিতে নহলে বি দুধ তে দিছে গেলে তাই নিজের মেল্ট হয়ে যাব ইটু কারণে তাতে বি দিগিনে বি খাবো পারে নহলে তো চুইং গাম নিচিনে চুবি করে নে জিঙ্ক তো খাবলে পারে
1: আচ্ছা স্যার আপনি জিঙ্ক ট্যাবলেটস তো এই 14 ডেজ খাব লাগে এইটু বি কই রাখিছে হলে বি যদি একটা বাচ্চা নইলে বি মানুষ পেট যাওয়া ভাল হয়েছে তো এই জিঙ্ক ট্যাবলেট তো স্টপ করলে পারো না কি না আছে
0: জিঙ্ক ট্যাবলেট তো হলে তো ভেরি ইম্পর্টেন্ট নট জাস্ট ফর ডায়েরিয়া আর পেট যা লাগা কারণে বি নহয় গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট অফ দ্য বাচ্চা গ্রো করা টাইমতে এই ইম্পর্টেন্ট আছে আর যদি জিঙ্ক ট্যাবলেট তো শুরু করেছে কলে ফর লুজ মোশন পাতলা পায়খানা নিমতে জিঙ্ক ট্যাবলেট বি ORS লগতে দিছো কলে তো এই ফুল কোর্স 14 ডেজ তো দিব লাগে ডায়েরিয়া বন্ধ হয়ে যাইলে বি লুজ মোশন তো নহলে বি পায়খানা পাতলা তো বন্ধ হয়ে যাইলে বি এই ফুল 14 ডেজ কোর্স তো খেলাব লাগিব
1: যদি বাচ্চা একটা পেট যা আছে পায়খানা পাতলা যা টাইম দে কেয়ার গিভার নহিলে বি মা বা খান বাচ্চাকে টেক বাল করু বলে আপনি কোনোবা অ্যাডভাইস দিলে বি খুশি হব
0: বাচ্চা একটা পাতলা পায়খানা শুরু হয়েছে কই কিনে জানি লৈছে ডায়েরিয়া হয়ে আছে এটু জানিছে কলে আমা নহলে বি কেয়ার গিভার খান তো কি করব লাগে কইলে তো ফার্স্ট তো ORS তো দিব লাগে এক্সট্রা ফ্লুইড লগতে মতলব পানি বয়েল নহলে বি রাইস ওয়াটার নহলে বি এনেকা ফ্লুইডস তো এক্সট্রা দিব লাগে ইমিডিয়েটলি তাকে শুরু করে কিনে দাওয়াই লগতে বি নহলে বি ORS আর জিঙ্ক লগতে বি এক্সট্রা ফ্লুইড বি দিব লাগে নম্বর 1 আর এটু জিঙ্ক শুরু করেছে বলে কোয়া নিচিনা 14 ডেজ তো ডায়েরিয়া তো লুজ মোশন নহলে বি পাতলা পায়খানা তো বন্ধ হয়ে যাইলে বি জিঙ্ক তো কমপ্লিট করব লাগে আর যদি বাচ্চা তো ব্রেস্ট ফিডিং আমার লাগা দুধ খাই আছে বলে এটু তো কন্টিনিউ করে থাকিব আর পানি খাইছে বলে বি একদম সাফা পানি বয়েলড ক্লিন বয়েলড ওয়াটার এটু হে দিব আর আমা খান তো নহলে বি কেয়ার গিভার খান তো হাত খান ভাল বড় সাফা করে কিনে কি কি হ্যান্ডেল করলে বি বাচ্চা লাগা সাফা করা পিছতে তাই বাচ্চা তো

0: পাতলা পায়খানা যা এই সাফা করা পিছিবি আমা বি হ্যান্ড ওয়াশিং হাত তো ভালবার সাফা করে কিনে খাওয়া লওয়া প্রিপেয়ার করব লাগিব। আর যদি এই খান সব ফলো করে কিনে বি যদি বাচ্চা তো ইমান ভাল হওয়া নাই কৈছে কলে মেডিকেল এডভাইস লোবলে কারণে প্রিপেয়ার করব লাগে।
1: স্যার আগে আপনি ORS এই খান কই দিয়েছে হলিবি কোনবা জায়গাতে তো ফার্মেসি খান না থাকি নহিলিবি হেলথ সেন্টার্স খান অ্যাক্সেস করব না পারে তো এই হোম রেমিডিস কোনবা বি কই দিব।
0: এতিয়া তো ডুরিং দিস ক্যাম্পেইন স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন লাগা অলপ ইয়েতে কই দিবলে মন থাকা তো ইন দিস ক্যাম্পেইন ইয়েতে হলে তো সব জায়গাতে ORS ডিস্ট্রিবিউশন হব আর ORS তো ভাগ করে কিনে জিঙ্ক লগতিবি দি কিনে আশা ইন দ্য ভিলেজ লেভেল তাইখান পড়াবি কমিউনিটি লেভেলতে অ্যাওয়ারনেস তাইখান পড়াবি কই দিব আর কমিউনিটি হেলথ অফিসার্স নাহলেবি নার্সেস থাকে জায়গাতে তাইখান পড়ায় স্যানিটেশন সাফা হব লাগা লাগা হ্যান্ড হাইজিন আর ডায়রিয়া কেনা মেনেজ করে এই খান বি তাইখান পর অ্যাওয়ারনেস দিবলে আছে আর দিয়ে আছে আর হ্যান্ড ওয়াশিং ডেমনস্ট্রেশন খান তো স্কুলস খান আর অঙ্গনওয়াড়ি সেন্টার্স খান দিবি ইট ইস অ্যান অন গোয়িং প্রসেস এই খান পর বি তাইখান বি অ্যাওয়ারনেস দিয়ে আছে আর এই ক্যাম্পেইন টাইমতে ORS আর জিঙ্ক তো ইট উইল বি অ্যাভেলেবল ইন অল দ্য হেলথ ফেসিলিটি তো সাব সেন্টার হবি প্রাইমারি হেলথ সেন্টার কমিউনিটি হেলথ সেন্টার ওর ডিস্ট্রিক্ট হসপিটাল এই খানতে ORS আর জিঙ্ক কর্নার করে কিনে তাতে ORS বি থাকিব আর জিঙ্ক ট্যাবলেট বি অ্যাভেলেবল হয়ে কিনে সব পেশেন্ট নিমিতে কোন কোন হলে বি অ্যাভেল করব পড়া লাগা বি দি কিনে আছে।
1: আচ্ছা ডক্টর এতিয়া কোয়েশন একটা সুধি হলো মন্দু যেতিয়া বাচ্চা একটা পাতলা পায়খানা যাই থাকিয়া সময় মা বা খান বাচ্চা গিয়ে লই কিনে ডক্টর লগতে নইলিবি মেডিকেল এডভাইস লব লাগে এটুতু কিনিগা জানি পাব।
0: যদি একটা বাচ্চা পাতলা পায়খানা যাই থাকি কিনে দাওয়াই খান দি থাকিলিবি ভাল হওয়া নাই তাই রেসপন্স তো বেশি স্লো হয়েছে আর তাই যদি একদম আস্তে হয়েছে মুভমেন্ট খান নাহলেবি একদম রেস্টলেস হয়েছে নাহলেবি আনকনশিয়াস হয়ে যাইছে তাই লাগা চকু তো ড্রাই হয়েছে সাংকন আইস কয়ে তো ডিপ হয়ে যাইছে নাহলেবি তাই খাবলে না পারে পানি তক বি ORS প্রিপারেশন বি খাবলে না পারে নাহলেবি আমি খান অ্যাবডোমিনাল এক্সামিনেশন একটা করে তাই লাগা বডিতে স্কিন পিঞ্চ একটা করে তো অ্যাবডোমেন দে পিঞ্চ করে কিনে অল্প উঠাই কিনে তাই লাগা চামড়া তো উঠাই কিনে চাইবেও আরো ছাড়ি দিছে গুলে এইটু বেশি স্লো করে কিনে যাইছে গুলে এইটু ডেঞ্জার সাইন ডিহাইড্রেশন সুখা হয়ে যা তাই লাগা গাও তো পানি খান না থাকি যা লাগা এই সাইন পাই যাইছে এই কারণে এনেকা হয়েছে গুলে এই বাচ্চা তো মেডিকেল এডভাইস লব লাগিব আর এনেকা হওয়া টাইমতে তাইখান তো আশাস খানকে ইনফরমেশন দিব নাহলেবি নার্সেস নাহলেবি ডক্টরকে অ্যাপ্রোচ করে লোব লাগে প্লাস আর খাবলে না পারা লাগায় নহয় কিনে যদি পাতলা পায়খানা যায় নহয় কিনে পায়খানাতে খুন বি মিক্স করে যাইছে কলে ব্লাড ইন দ্য স্টুল এটু বি হয়েছে কলে আর যদি বাচ্চা তো খালি পাতলা পায়খানাই নহয় কিনে বোখার বি হয়ে যাইছে এনেকা হয়েছে কলে তো ডক্টর নাহলেবি মেডিকেল অ্যাডভাইস তো লবাই লাগিব।
1: আর কোয়েশন একটা সুধি হলো মন্দু আগে ব্রেস্ট ফিডিং টাইম দিবি বাচ্চা তো পাতলা পায়খানা যাচ্ছে কইলে তো কিনিকা টেকভাল করব লাগে এটু লাগা উপরিবি কই থাকিছে হইলিবি যদি ব্রেস্ট ফিডিং টাইম দিয়ে বাচ্চা তো পাতলা পায়খানা যাচ্ছে কইলে তো মা তো তালা বাচ্চা গিয়ে ব্রেস্ট ফিড করবলে ছাড়ি দিব লাগে না বাচ্চা গিয়ে কিনিকা টেকভাল করব লাগে এটু লাগা উপরে কইলেবি ভাল হব।
0: ব্রেস্ট ফিডিং লাগা বাচ্চা তো পাতলা পায়খানা যাই থাকিলেবি ব্রেস্ট ফিড তো করে থাকিব লাগে আর ব্রেস্ট ফিডিং একলা নহয় কেনে তাই পাতলা পায়খানা যাই আছে কলে সাপ্লিমেন্টটো হলে ORS প্রিপারেশন বি তাইকে দিব আর এনেকা হলে বাচ্চা তো ভাল রিকভারি তো বেশি ভাল হব।
1: স্যার আর ইতিয়া স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন 2026 ইটু আপনি হান কি কি অ্যাক্টিভিটিস লই কিনে আগে যাওয়ালে আসনা
0: ইটু অ্যাক্টিভিটিস তো 16 জুন পড়া 31 জুলাই 2026 তক তো স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন তো করু বলে আছে 1.5 মান্থ তো ইটু লাগা ক্যাম্পেইন দে আমি খান লাগা ফোকাস তো হলে তো ডিস্ট্রিবিউশন অফ ORS ORS প্যাকেট তো ডিস্ট্রিবিউট করব আর কেনেগা বনাই কিনে বাচ্চাকে খেলাবো এই ডেমনস্ট্রেশন বি করব আর জিঙ্ক ট্যাবলেট এটু বি কমিউনিটিতে ভাগ করে দিব আর নম্বর টু তো হলে তো কমিউনিটি হেলথ অফিসার কয়ে নার্সেস খান ইন দ্য পেরিফেরি ইন দ্য সেন্টার্স হেলথ সেন্টার্স তাই খান পড়া অ্যাওয়ারনেস টক্স খান বি দিব কেনেগা হ্যান্ড হাইজিন খান আর ডায়রিয়া কেনেগা ম্যানেজ করব পাতলা পায়খানা হয়েছে কি করব লাগে এই খান।

মাছিক প্রডাকশন বাড়াই দিবল আছে। মিনিষ্ট্রি অফ ফাইন্যান্স তিনটা আলাগ আলাগ নোটিফিকেশন টু পেসিক কাস্টমস ডিউটি ওয়েভ কোরিয়া দি জানাইছি। যোন কান্ত ইলেকট্রনিক ডিভাইসেস দি তিনটা দরকার কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং দি চলাই থাকি আছে। সেন্সিস 2027 লাগা এটা জারি থাকি হাউস লিস্টিং ফিজ টু নাগাল্যান্ডে রাখি কেনা রিভিউ আর অওয়ারনেস মিটিংস কান্ত কিছু ডিস্ট্রিক্টস দিয়ে রাখি কেনা ঠিক আর সাহি জানকারী দিয়ার ঠিক সময় এনিউমারেশন করবলে দিব আছে। ডাইরেক্টর অফ সেন্সিস অপারেশনস নাগাল্যান্ড ডক্টর কেনি মেচিওর একটা রিভিউ মিটিং সময় হাউস লিস্টিং সময় দি ডেটা জমা করে এলাকা কোয়ালিটি পরা সেন্সিস লাগা দোসরা ভাগ কারণে ফাউন্ডেশন বানাই দিবলে আছে কয়েছে। তারপর অফিসিয়ালস লোকদে সব হাউসহোল্ডস লাগা পুরা আর সাহি এনিউমারেশন করবলে আর সেন্সিস গাইডলাইন্স কান কারাপরা মানিবলে অনুরোধ করেছে। ইস ডিমাপর দি অফিসিয়ালস বা কাউন্সিলার্স আর গাউনপুরাস লোকদি অনুরোধ করে ইনিউমারেটার্স লোকদি মিল মিলাপ দিবলে আর সাহি জানকারী দিয়া লাগা দরকারও মানুখান লোক জানাই দিবলে কয়েছে। ইটো নিচিনা জাননি দিয়া প্রোগ্রামস কান তো চমুকটি মাতি রাখি কিনা আর্বান লোকাল বডিজ কান লোকটি হাউস লিস্টিং এক্সারসাইজ দি মাদাত দিবলে কয়েছে। একই সময় একটা কনসালটেটিভ মিটিং নিউল্যান্ডে রাখি কিনা সেন্সিস তো পপুলেশন ইনিউমারেশন একলা কারণে আছে কিন্তু ইলেকট্রাল রোলস ডিলিমিটেশন আধার নহলে পান লোকত একো লিনা দিনা নাই কয়েছে। চিপু পজ্যোতি সুপারভাইজার্স কান লোকটি ডেটা কোয়ালিটি তো রেগুলার ফিল্ড ভেরিফিকেশন করিয়া আর সেন্সিস প্রসিজিয়ার কান কারাবরা মানি কিনা দেশপুর আদি এক্সারসাইজ তো কামিয়াব করে খতম হবলে জানাই দিছে। এডমিনিষ্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট বা ডিপার্টমেন্ট অফ পার্সোনাল এন্ড এডমিনিষ্ট্রেটিভ রিফর্মস মিলাই কিনা অলপ আগেদে দু তিন ওয়ার্কশপ তো প্রিভেনশন প্রোহাইবিশন এন্ড রিট্রিজাল অফ সেক্সুয়াল হারাসমেন্ট অফ ওয়েমেন এট ওয়ার্ক প্লেস টি রাখিছে। ওয়ার্কশপটি অফিসিয়ালস কান ডিস্ট্রিক্ট এডমিনিষ্ট্রেশনস আর আলাগ আলাগ সরকার ডিপার্টমেন্টস যোগ লয়েছে। বাচিত কোরিয়া সেশন দি এডিশনাল চিফ সেক্রেটারি আর ডাইরেক্টর জেনারেল এটিআই ভি শিশাং শিখার বা ভাগ লওয়া খান লোকদি ওয়ার্ক প্লেস দি সুরক্ষা রাখিয়া দি চর্চা করে কিনা ভয় আর সরম বদলা লওয়া আর সেক্সুয়াল হারাসমেন্ট রিপোর্ট করে বলে জানানি না থাকি এলাকা জানাই দিছে। তাই কানবরা ইন্টারনাল কমপ্লেন্ট কমিটিস আর লোকাল কমিটিস মজবুত করে দিবলে পোস্ট অ্যাক্ট লাগা জানানি পড়াই দিবলে আর ইজ্জাত আর জিমিতার লাগা কালচার একটা আনি দিবল কারণে বি দরকার রাখিছে। চার্চ সিভিল সোসাইটি পরিবার লাগা কাম আর গালত কাম করিয়া উপর কারা সাজা দিবলে লাগা দরকার দি কথা করেছে। আর ফিফা ওয়ার্ল্ড কাপটি ফ্রান্স বা মরক্কো লোকটি ফার্স্ট কোয়ার্টার ফাইনাল দ বাস্টন ইউএসএ দি দুইটা আর শনিবার হারাই দিয়া পাশে সেমি ফাইনাল দি বাড়াই যাইছে। টিমস কানবরা হাফ টাইম ডাক গোল দিবলে পারিয়া নাই কিন্তু সেকেন্ড হাফ টি ফ্রান্স পর পুরা দাবাই রাখি কিনা কেলিয়ান এম্বাবি পর 60 মিনিট টি আর ওসমান ডেম্বেলি পর 66 মিনিট টি স্কোর করেছে। এম্বাবি তো ওমর 30 সাল নাবুংজা কেদি 20 ওয়ার্ল্ড কাপ গোল স্কোর করিয়া সবচেয়ে পহেলা খেলারিয়া হয়ে যাইছে। ইটোলগত ফ্রান্স বা নারুকি কেনা তিসরা ওয়ালা ওয়ার্ল্ড কাপ সেমি ফাইনাল পৌঁছিয়া দি ইতিহাস দিয়ে সবচেয়ে পহেলাবার হয়েছে। স্পেন বা বেলজিয়াম লগতে সেকেন্ড কোয়ার্টার ফাইনাল দি কালি ফুজোর 12 বাজে আধা দি খেলবলে আছে। বাকি থাকিয়া লাস্ট 8 ম্যাচ কান্তি নরওয়ে বা ইংল্যান্ড লগতে খেলবলে আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স আর্জেন্টিনা বা সুইজারল্যান্ড লগতে সানডে ফুজোর দি লগ করবলে আছে। আর ইটোলগত আজি ফুজোর লাগা খবর ইমান ডিসেজ করে আছে। শুনে থাকিবি সামসাত বাজি 10 মিনিট নাগামিজ খবর আনি দিবলে আছে।

0: Sop Sarkar Health Centers de BP laga free check up treatment aro kaal phal thakibo laga modob di ase BP laga kunba sawal thakile toll free number 1-800-116-6660 call koribi
1: BP haribo desh jitibo
2: kichu jankari MTEP bar di ase
3: আপনি শুনিছেনা নাই নাগাল্যান্ডের সেন্সাস 2027 নিমিত্তে ঘর গিনতি কাম শুরু হয়েছে একটু জানকারী খান লবলে আছেন
4: ঘরটি থাকা দরকারি সুবিধা খান খাবলে পানি এলপিজি ইলেকট্রিসিটি স্যানিটেশন আর বাকি দরকারি জিনিস খান লাগা ডিটেইলস লব
3: তৃতীয় সেন্সাস অফিস মানুষ আপনার ঘরটি আহিব ঠিকঠাক জানকারী দিবি আর ভালসে পুরা মদত করিবি
4: আপনি খান লাগা মদত বেশি দরকার আছে আমি খান লাগা সেন্সাস আমি খান লাগা ডেভেলপমেন্ট
5: Online applications are invited from unmarried men and women candidates for grant of short service commission in executive, education and technical branch. Last date for submission of online application is 27 July 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy, combat ready, cohesive, Atmanirbhar.
6: Hello, good morning, my dear friends, my lovely and awesome listeners. Apni khan sobke program ni swagat kori ase. Akashvani Kohima FM Chagoban 103 MHz te. Apni khan laga host aru dost arjitam jen logo de. Well, my dear friends, ajido hoile ami khan hi ekta 4G by special edition ami khan huni abo. Aru apni khan sobke program ni swagat kori ase. Aru aji laga program to hoile taikan laga courageous soldiers who guard our borders, protect our nation, and sacrifice countless moments with their families so that we can live in peace. Taikan sob nimiti to program dedicate thaki ase, whether you are serving in the Army, Navy, Air Force, Assam Rifles, CAPFs, or posted far away from home, this musical salute is specially for you. So to all our 4G bhai, apni kan sob ke bishi খুশি বা লাগা আমি এখানে এক্সপ্রেস করে দিয়েছে ফর ইয়োর কারেজ কমিটমেন্ট অ্যান্ড সার্ভিস তো মাই ডিয়ার ফ্রেন্ডস লেটস সেলিব্রেট ইয়োর স্পিরিট থ্রু টাইমলেস বলিউড মেলোডিস এর পয়লা গীত আমি কান শুনি হব ওয়ান অফ দ্য মোস্ট ইমোশনাল প্যাট্রিয়টিক সংস এভার কম্পোজড আর দিস সং বিউটিফুলি পোর্ট্রেজ আ সোলজার্স লংগিং ফর হোম অ্যান্ড ফ্যামিলি ইট কন্টিনিউস টু টাচ হার্টস অ্যাক্রস জেনারেশনস My dear friends, Omega Sopichania said, letters from home are priceless for every soldier. Even today, a message from loved ones gives strength to those serving in the distant and difficult locations. We salute every family standing behind our brave soldiers, men and women who protect our nation. My dear friends, jada ami kan huniabo border film ra sonu nikam rukmar rathor ko geet aur chorus music design malik lyrics javed akhtar huni kina enjoy korbi my dear friends

9436805333. আর এক ফোন নম্বর কই দিয়েছে 9436805333। আপনি গানি এফ এম স্পেস এফ টাইপ করি আপনি লাগা মেসেজ লিখি কিনা পতাই দিব পারিব। যদি আমি খান লাগা লিসনে দুর্গেশ নাকানপুরী রাতিশ্যাম নাকানপুরী বন্দনা ভাবনা বিন্দু গুলু কুসুমবাই পাবু দিব্যান সুরজ কুমার ডাকসে প্রেমলাল ভার্মা নিকেশ ধর্মেন্দ্র মমতা পাই ভার্মা সুরজ ভার্মা ঋষভ খানাক আর মমতা পাই ভাবনা ভার্মা তাকান সপি গন্ধওয়া মধ্যপ্রদেশ পড়া গুড মর্নিং উইশ আনি দিয়েছে কানাহনিক নাইন জয় রেসমনা কুই আছে গুড মর্নিং অ্যান্ড নমস্কার টু অল অফ ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর রাইটিং ইন টু আস। ইয়াতে আমি খান লাগা লিসনার এফ এম ট্রাগবন ফ্যামিলি ডি টি এইচ এফ এম রেডিও লিসনার্স গ্রুপ রাবি কানাহনিকা এনজয় করে আসবোনা লিখি দিয়েছে থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার মেসেজ এটি নিচিনা হনিকিনা এনজয় করে থাকবে প্রোগ্রাম কতম নহাতাক ওর মাই ডিয়ার ফ্রেন্ডস এজ উই অল নো আমি খান সবই হতাই টাইম টু টাইম আমি কানি ফৌজি বাই কান লাগা এইটো নিচিনা সেলিব্রেট করে থাকি আছে আর ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইট ইজ ভেরি নেসেসারি ফর আস টু you know acknowledge their sacrifice their hard work when no hai ta khani kwanishina khorbra dur jai kana ta khan laga kaam kurina din rat nakuma kana mi khan ke suraksha rakha laga kaam de ta khan hi tunishina kaam kurina ja kane aro ami khan hi আজি তাইখান লাগা নাম তাইখান লাগা কামরা আমি খান একটা শান্তি আর একটা পিসফুল স্লিপ আমি খান থাকবলে পারি আছে রাইট তো এই নিচিন কাম কারণে আমি খান হতায় তাইখান কি খুশি বা জানাই দিবলে বেশি দরকার থাকি আছে। ইয়াদে আমি খান লাগা লিসনার জান্দ্রা দিমং সারিহাজান কার্পি আংলংরা চান্দ্র দিমং রাজেশ তেরন আর রিপিকা দিমংপি তাইখান চপি আজি লাগা প্লেলিষ্ট শুনি কিনা এনজয় করে আছে লিখি দিয়েছে ওয়েল চন্দ্র দিমং আর ফ্যামিলি মেম্বার্স কান আপনি খান বি আজি ফৌজি বাই খান কারণে কি মেসেজ দিয়েছে তাইখানে আমি খান কি সুরক্ষিত রাখি দিয়া তাইখানে আমি খান লাগা বর্ডার্স দিয়ে যাই কিনা কার্ড করে দিয়া তাইখানে এই নিচিনা ঠান্ডা মৌসুম দে নলিবি ইমান গরম টাইম দে নলিবি ইমান ফ্লাডস টাইম এইটুকান সবতে তাইখানে ইমার্জেন্সি সবতে আমি খানগে আহি কিনা অ্যাসিস্ট করিয়া আমি খানগে আহি কিনা মতব করিয়া এটুকু সব পরে আপনি বি কিবা একটা খুশি বা লাগা মেসেজ লিখি দিব মন আছে না নাই ওয়েল জান্দ্র দিমং আর ফ্যামিলি মেম্বার্স আপনি খান বি লিখি না পতাই দিব পারিব আর এই নিচিনা আমি খান লিসনার্স কারণে যে কোন কোন টিউন ইন করি কিনা আছে আপনি খান সব বি আপনি খান মন ভিতরের ওলা লাগা একটা খুশি বা লাগা একটা মেসেজ হলে বি আমি খান লাগা ফজবাই কারণে দিলে কিমান বি ভাল আছে ওয়েল মাই ডিয়ার ফ্রেন্ডস আমি কানি এটু লগা উমিদ রাখি থাকিব আপনি লগা মেসেজেস কারণে আর উই উইল কন্টিনিউ উইথ আওয়ার প্লে লিস্ট একটা এনার্জেটিক মার্চিং সং রিফ্লেক্টস টিম ওয়ার্ক ডিসিপ্লিন অ্যান্ড দ্য ট্রান্সফরমেশন অফ এন অর্ডিনারি ইয়ং ম্যান ইন টু আ কমিটেড আর্মি অফিসার এটু লগা গীত আমি খান শুনি হব লক্ষ্যে ফিল্মরা শঙ্কর মহাদেবন সোনু নিগম আর গুণাল কঞ্জওয়ালা গোয়া গীত Music this is Shankar Ishan Arulloy, lyrics Javed Akhtar. A soldier never walks alone. Every mission is built on trust, discipline and teamwork. Values that inspire all of us in our daily lives as well. My dear friends, yate teamwork kwatam dai. Ami khani jani ase ami khala fauji bai kan kidebe ekala na thake. Taikan ekta team de kaam kori ase. Aro টিম লাগা কথা কোয়াতাম দে আমি খান সবই জানি আছে আজিকালি আমি খান সবই ওয়ার্ল্ড কাপ চাই আছে আর ওয়ার্ল্ড কাপ চা টাইম দে খালি একজন লাগা এক্সপার্টিস পরা একটা টিম পরা নাচি দে রাইট টিম লাগা পুরা এফর্ট লাগে আছে পুরা টিম লাগা কন্ট্রিবিউশন লাগি আছে তো এগারোজন কি দাঁত জায়গা না খেলি আছে খালি ইটুহি নহয় কিনা আর তাদের কোচ খান থাকি আছে নহলে বি সাপোর্ট মেম্বার্স কান থাকি আছে আর তাদের রিজার্ভ প্লেয়ার্স কান থাকি আছে এটু কান সব লাগা এফর্ট প্রায় টিম লাগা জিত হাসিল করে থাকি আছে রাইট আমি খান সব বিচানি আছে এইটু নিচিনা আমি খানি আমি খান লাগা ফৌজি বাই খান একটা টিম ওয়ার্ক দিয়ে কাম করে আছে একটা ডিসিপ্লিন দিয়ে কাম করে আছে আর এই ডিসিপ্লিন দিয়ে কাম করিয়া নাই করলে কেতিয়াবি এইটু লাগা জিত হাসিল না করব আর এই নিচিনা আমি খান লাগা সোলজার্স কান লাগা আমি খান লাগা ফৌজি বাই খান বি তাই খান লাগা লক্ষ্যে কেতিয়াবি নাপুঁচিব এইটো কারণে আমি খান সবই একটা টিম তাইখান একটা টিম ওয়ার্ক তাই একটা ডিসিপ্লিন দিয়ে ঠিক পর কাম করি বলে কারণে আমি খানি প্রার্থনা রাখি দিয়ে দেখব আর এইটার লগে উইশ লেট আস লিসন টু দিস সং লক্ষ্য।

আমি খালগা লিসনার দুর্গেশ নাকানপুরির পা একটা শ্লোগান শেয়ার করে আছে আর তাই কুই আছে জয় হিন্দ জয় নাগাল্যান্ড কুই না দুর্গেশ জি থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন ফর রাইটিং ইন ইয়াদে নেক্সট গীত আমি খান শুনি আব রিটন বাই মনোজ মুন্থাশির অ্যান্ড সাং উইথ ইমেন্স ইমোশন বাই বি প্রাক আর উইথ সং হি ওয়াইডলি রেকর্ডেড অ্যাজ এ মডার্ন প্যাট্রিয়টিক অ্যান্থেম মাই ডিয়ার ফ্রেন্ডস কিসারি ফিল্ম আমি খান এতিয়া শুনি হব বি প্রাকলা একদম আওয়াজতে ভাল আওয়াজতে আর ওয়েল মাই ডিয়ার ফ্রেন্ডস দ্য সয়েল অফ আর মাদারল্যান্ড ইজ সেক্রেট টু এভরি সোলজার দেয়ার ডেডিকেশন রিমাইন্ডস আস টু ভ্যালু পিস ইউনিটি অ্যান্ড দ্য ফ্রিডম উই এনজয় এভরি ডে শুনি কিনা এনজয় করবি আমি খানি এইটু গীত শুনি টাইম দে আমি খান লাগা মাদারল্যান্ড কারণে আমি খান সব লাগা রেসপেক্ট দিয়ে কিনা আমি খানি শুনি হবাও

0: FM 103 MHz.
1: আপনি হিস না নাই নাগাল্যান্ডের সেন্সাস 2027 নিমিত্তে ঘর গিনতি কাম শুরু হয়েছে এটি জানকারী খান লবল আছেন
2: ঘরটি থাকা দরকারি সুবিধা খান খাবলে পানি এলপিজি ইলেকট্রিসিটি স্যানিটেশন আর বাকি দরকারি জিনিস খান লাগা ডিটেইলস লব
1: কিতিয়া সেন্সাস অফিস মানুহন আপনার ঘরটি আহিব ঠিকঠাক জানকারী দিবি আর ভালসে পুরা মদত করিবি
2: আপনি খান লাগা মদত বিশেষ দরকার আছে
1: আমি খান লাগা সেন্সাস
2: আমি খান লাগা ডেভেলপমেন্ট

0: हेलो नमस्कार, इटु आकाशवाणी कोहिमा एफएम ट्रेकअपन 103 मेगाहर्ट्ज माकी मनो आवाज कार्यक्रम दे वेलकम असे लिसनर्स। अजी अपनी हनहोनी बोले असे खास ओबी इंटरव्यू विद लाइफ कनेक्ट आरो इंटरव्यूअर असे मिस सेंटिसिनला लॉन्गकुमर।
1: हेलो लिसनर्स, अजी आमी हन माकी मनो प्रोग्राम दे आउटरीच ब्रॉडकास्ट प्रोग्राम विद लाइफ कनेक्ट नागलैंड लोकत आहिकिना असे आरो अजी आर्ट्स एंड क्राफ्ट्स स्किल्स डेवलपमेंट ओपर दे तहन क्रोशे बैग्स नहले मैक्रमे आइटम्स कन किनका बनाई इतु लगाओ प्रोसेस खता पचा होने पापो। ओके, सो फर्स्टली आम यहाँ लिसनर्स कंगे अपनी डिजन इजन एक्जन सेल्फ इंट्रोडक्शन और कि लगा क्राफ्ट कन करे इतु ही और वीडियो पायो।
2: हेलो, मेरा नाम तो अनु छजो आसे, मैं इतना लाइफ कनेक्ट स्टाफ आसे। मैं ये जॉइन करा तो 4 साल हुई है। আর মই ইয়াতে কিনে লাইফ কনে জইন হৈছে কইলে তো মই ক্লাস 10 পাস হৈ না বহা টাইমতে একো বিন না কইনা বহা টাইমতে মই ক্রাফট খান খুশি পাই থাকে এইটো কাৰণে আঙ্কল পৰা এইটো লাইফ কনে ৰিকমেণ্ড কৰি দিছে। আৰু তো পিছতে মই এইটো আহি না ট্ৰেইনিং খাল লৈছে এমব্ৰইডাৰি আৰু ক্ৰোশে খান ট্ৰেইনিং লৈছে আৰু মই এটা চাৰ্টিফাইড ট্ৰেইনাৰ হৈছে। আৰু আজি মহান মেক্ৰমি বেগছ খান বনাই ক্ৰোচেট বনাই পট হোল্ডাৰ খান বনাই আৰু পট কষ্টাৰ টি কষ্টাৰ কুইলিন স্কাৰ্ট আৰু পেপাৰ বেগ খান বনাই।
3: হেল্ল' লিষ্টনাৰ, মোৰ নামটো ৰত্না ৱাহেম্বম আছে। মই ইয়াতে লাইফ কানেক্টেড জইন কৰাটো 2022 আৰু মই এতিয়া 3 ইয়াৰ্ছ হৈছে। মই ইয়াতে লাইফ কানেক্টেড একটা ফ্রেন্ড পর মোক ইন্ট্রোডিউস করেছে। মই ইয়াতে মিনিষ্ট্রি লা হিসাব পর আইছে বলি মই যেতিয়া ইয়াতে আইছে মই ইয়াতে আহা তাম পিছিয়ে তো স্কিল ডেভেলপমেন্টে ইন্টারেস্টেড হয়ে যাইছে। তো আই স্টার্টেড উইথ এ স্মল ফ্লাওয়ার এমব্রয়ডারি দিয়ে স্টার্ট করেছে। তো ইনিগা করে কিনা মূল ইন্টারেস্ট তো তাদের আরো যাই যাই কিনা পিছিয়ে মই ট্রেন করেছে। ট্রেন করার পিছিয়ে তো বেসিক ট্রেনিং লুইছে ইনিগা করে কিনা কি চেইন ব্রা স্টার্ট করেছে। কি চেইন ব্রা স্টার্ট করে কিনা আস্তে আস্তে মেক্রামি ট্রেড ব্যাগস বানাবলে শুরু হয়ে যাইছে। দ্বিতীয় মহান ব্যাগস খান অলপ হ্যান্ড ব্যাগ মেক্রামি লা হ্যান্ড ব্যাগস খান আর ফ্লাওয়ার খান ক্রোশে করে আছে।
1: ইন্ট্রোডাকশন দিয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, সো ইটু হান ক্রাফটিং হান বানাবার কারণে স্পেসিফিক স্কিলস লাগে, ইটু আপনি হান দিয়ে কিনিকা লার্ন করেছে নিজের হি শিখিস না ফ্যামিলি ওয়া পাস অন করা ট্যালেন্ট আস না কোনবা ট্রেনিং ক্লাস খান লুইস না?
3: আমি হান ইটু ট্রেনিং লুইছে। ট্রেনিং লুই কিনা আমি হান তাদের দুঃখ পাইছে মহান।

0: contoh itu bana wiku na di na mohan tate bi saina banai
1: Achha.
0: aro mohan bira time te wili bi kiki dikhi na bi to te bi pai design khan pai
1: acha acha
0: mohan nature khan bi saina bi banai aro mohan light beshi khan aro window curtain khan de bi picture khan itu khan bi bal thaki se bole mohan itu khan bi saina embroidery khan banai
1: acha acha acha sister apni bhi look video paro video pore
2: already mala sister brave ala lak ways press share kuri she moi bi ekta duita itu de ko mon thagya do through social media everyone social media chulai so designs khan ki ki kora do tahan bi pathai de aro through friends khan ko anishna picture pathai gina ta de bi thakya ta de ekta se aro next day kuri shuru do customer han customize kuri inya kuri tv de inya kuri tv aro itu la age de aro sai shuru do আমি হান মার্কেট টিভি যাতাম দে মহালা মহান যোন কাম করে এই মার্কেট এভেলেবল হতে জাস্ট মহান একটা গ্লিমস টিভি উই নো দ্যাট ওকে এই ডিজাইন তো নতুন আছে আর এই এনেকা আছে তো এনে করে কিনা মহালা ক্রিয়েটিভিটি দে তাতে মিলাই কিনা আহি যায় শিলে তো দ্যাটস হাউ মহান থিংক স্মার্ট ওয়ার্ক হার্ড ওয়ার্ক স্মার্ট কোয়া নিচিনা মহান বি এনেকাই আহি যায় না
1: কেমন ভাষি কুইয়ে গানে থ্যাংক ইউ সো আপনি হান বি এই ক্রাফট কান কুইয়া তো personal growth pi olop video paro
2: my in person my nature ke I saw ekta change ekta anya dikishe itu art to it's something it's come from our bitor bra he mahala inner bra he na ame han crochet banatam dewe ame han bags banatam de embroidery gratam de do ame han itu de inega korigena jai jado ame han lucky man tired thakili bi duk thakili bi man so powerigena tate mon to pura inega jai jado we একটা এমন ডিফারেন্ট পার্সন একটা বি হয়ে যায় আর মই আগে শেয়ার করার নিচিনা এটা আই স্টার্টেড উইথ এ স্মল ফ্লাওয়ার না এম্বডারি বা স্টার্ট করে শেয়ার হলে বি নাও আই এম ভেরি সারপ্রাইজ না মই একো নাপারে নাপারে কই থাকে তো ওয়েন আই স্টার্টেড না মই একটা ফ্লাওয়ার বা স্টার্ট করা তো টুডে মই একটা ব্যাগ ক্রোশে করবলে পারি আছে আর ফ্লাওয়ার্স খান ক্রোশে করবলে পারা তো আই জাস্ট ওয়ান্ট টু থ্যাংক গড না মহান নাপারিব নাপারিব কই না থাকে হলিবে মহান যেতিয়া মহান লেবার দে মহান টাইম দে আমি হান ইটু দে এনে স্লোলি স্লোলি ইটু ডেভেলপ করি গিনা আহি গিনা কিদেব মই নিজের মলা প্রোডাক্ট কে চাই না ইটু মই বানাইছে এনেগাবি ভাবি না আহি যায় দ্যাটস হাউ এমেজিং দাম ইস অরবি আমি হান যেতিয়া মহান মহান লাভ কাম দে মহান ফেইথফুল থাকে jitia mahala time de we see another ekta another way bra mahan itu sabole pai itu mula life de itu growth aro kiteba man mon du tension watam de bi jitia moi embroidery kurigina jai tam de do mula ki man duk lukina hisli bi moi ek par karne to pura power in the embroidery de full mind dia do tade full attention dia do ekta homoi karne to moi aro embroidery bitor te he thaki jai no third person in a ekobi na gina disturbance na thaki gina tade ekta mahan ge mentally da physically we are active mentally we stress out thaki han itu bi sob ek par moment karne to hari jai ininga la moi itu bola life te moi itu experience kuri shi
0: acha moi to graphale bishi interest thake to inga training lo le tamte moi inba interest thaki she and then mohan ina ছোট মতো কিচেন খান বানাই থাকিছে বেশি ইন্টারেস্ট পড়া এইটো পিছিয়ে ডাঙর ডাঙর এনেকা গ্রহ আছে এন্ড দেন না নাপারিব নেকি ইনা দেবী পারি না ইনা বানাই থাকা তো ইমান খুশি আর আগে দেবী ইনকা ঘুরি ঘুরি না যাওয়ালে বিশ্বাস আছে
1: থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আর ইয়েদে এটা ফেব্রিক এন্ড টেক্সটাইল আইটেমস লাইক পট হোল্ডার্স আর টি কোস্টার্স কান দেখি পাই আছে ইটু লাগা প্রসেস পি কিনিকা বনাই ইটু বি অলপ জানকারি লইলো সো সিস্টার আপনি হান ইটু পোর্ট হোল্ডার হান নিশনা সামান বনাই টাইম দে তাই লাগা এস্থেটিক্স আর ফাংশনালিটি দুইটা বি কিনিকা ইনচিওর কই না
3: গান ইটু পোর্ট হোল্ডার দু ভিতর দে বি নরম কাপড়া আর বাহার দে তাই গে আউটার লেয়ার দু silk material do phat phat juli jai duhar mohan cotton la material use krena so that itu gorom khan duratam de lui nu julle ule karne ari tu pot holder do kile banase kushukle do mohan sometimes tu kitaba tu gas mushala aro button khan dikshi khan durala wi same ho jai to itu han do sawle man hygienic wi noena edarne mohan pot holder do khali cook kura piche de tai ge dikshi gorom khan namaina rakhiule la itu han karne banaisia aro mohan tea coaster and then pot coaster do itu dita do same process e se sai se alaka sna do mohan itu pot coaster do isukle do mohan jute rope na itu use kre aro fevicol use korna felt material bitor da niche te tanola do itu kile banasukle mohan table de saman khan dikshi khan rakhisukle do table wi kitaw do kina go bishi gorom hosukle do table la chamra khan jai jawo ena wi sauli wi stain khan bi thaki jai na idorne mohan pot coaster itu banaishe to itu banadu shukle mahalla do itu deri thakibole pare na taike ine decoration karne bi dinner table khan bi use korbo parbo are dikshi gorom khan bi ena rakhibole pare na deri use korbo pare
1: okay apni han itu saman han karne custom orders khan bi loina kinika asna
3: mahan custom order khan he sometimes to bishi thaki jai na to tahan la hisab te tahan tahan design dia la hisab te ena te he bishi jai jai mohan bi banadu na
1: Okay, so now ite ami han next item de focus kuri lo, that is paper crafts. Aro yade ami sundur sundur quilt cards, paper bag items kan dikhe ase. To itu process pe kinika banai itu olop hodi lo. Acha, so itu quilt cards banado iman detail thake. So apni itu opor de process to olop kui dio paro.
4: Mahane to card banala paper do Dimapur wa order kore. Aro itu anya pishide first to itu printing press te nam hala logo jawo gane tala card te na tate wa katiwo ina hona ahina mahan quilling kura tamde doile colorful paper he use kore aro itu ki hi scale wa measurement korina paper cutter wa cut korina hi chulai aro hat wa hi nijor shape banai flower khan la dunna kat nijor katina scissor hanwa katina shape de aro die cutting bi use kore alag alag pasting la card te husukole na die cutting bi use kore tate nijor tahana shape la stencil thage na oturahi katina mahan dai cutting ra katiwo ena kona tage fevicol bi komti use kro bishi kole do paper de ala spread hu jaina to ne komti use kore na paste kore
1: human interesting huni ase aro itu quilling laka kam de ami han kun kun banai jani thagiwo patience bishi lage aro hat norm lage na so itu la upper de apni bi maiki manu han ke kinika train kore
4: ha itu banatam de do patience to hoi bishi lage na liwe ni patience na thakishu liwe ni to learn kura tam de do patient ahi jai ena kor nam han bishi manu gi do train kro na pare ene ekta number hisab de na thangge train kro pare na usule bishi manu usule do thangge instructor de ole bishi dikta ho jai na instruct kro le itu kane ene bishi 5 to 6 people ena hangge luina training de ta shile thangi wi mahambe ne thangge ways jao dole mon na to thambi ki bak ta learn ku she tu thangi wi kro jani dole mon na aro thambi tu learn ku na ki bak ta kro paro age je jaina eto han ina ina ku na thangge train kore
1: thank you so much aro yede apni han paper bags bi banai so dukan de pa laga paper bags pa kinika alag asna itu duita majote lob ku dio paro ta la difference to
5: moi khan itu paper to timabor de ra kini aro mukhan ikta chaka se resource center ko yina tade ama khan chama kuri kena ama khan banai thage to idu do mukhan customize bi kuro bole pare small size large size aro medium size bi idu kuro bole pare aro dukan de compare kuri shole mukhan la idu price to cheaper ase aro mukhan idu bika hi na hoy holi bi mukhan ama khan ke bi modot kuri thage idu bika yina
1: acha so apni han itu paper bags to custom orders kan bi loina kini ka asna
5: hoi mukhan inia bi loi aro kunba churches kamra bi order kore father's day mother's day la din dena aro gifting karne bi order kore aro dukan de ini kapra khan thali gena itu kiba diwali bi itu la bi order kore thage
1: so ami aro ekta hudio mun jado apni hala customers kan apni han itu arts and crafts kan do like crochet bag hui tea coasters hui itu han kinina sobse most memorable valuable feedback noile reaction do kundo thagisna ekta duita kuidio paryo
3: acha tuman idu feedback paina mola bisi mon chwa noli mola close ekta thakya do han I think last before last year khan ho na gi lotha church khan bra mahalla de মাদার্স ডে সেলিব্রেশন কারণে তাহান মাদার্স ডে খান গিফট ক্রোলে কারণে মহান লোদে টোট বেগ লোলা এটু বেশি মেমোরেবল একটা আছে আর তাহলে ফিডব্যাক আহাদো ওভার খুশি না তো আজি তক বি এটু তাহলে ফিডব্যাক লইনে নে খুশি ব্রা আগে যাওলে পারেস না আর অ্যান্ড দেন আল্লাহ খান মহালা এমব্রয়ডারি ফ্রেম খান হুসুক লিবি মানু খান বেশি এপ্রিসিয়েট করে না তো এনা খান দিয়ে লুই মহানকে বেশি আরো মোটিভেট করে তাহলা এনা খুশি ফিডব্যাক পর মহানকে বেশি মোটিভেট করে আর আলাক সামান খান হুসুক লিবি ক্রোশে কিচেন খান আর ব্যাগ খান লিবি মহান ইতা

आकाशवाणी कोहिमा एफएम ट्रगोबान 103 मेगाहर्ज दे अब निखन लगा एसएमएस रिक्वेस्ट इन द फिल्म सॉन्ग्स प्रोग्राम माय डियर फ्रेंड्स अपनी का सब जानी आसे अपनी का सब रुखी धगा लगे दा प्रोग्राम थाकी आसे एसएमएस रिक्वेस्ट इन द फिल्म सॉन्ग्स प्रोग्राम यते अपनी का निया मिखन गे लिखी किना अपनी का लगा माने फेवरेट सॉन्ग रिक्वेस्ट करबो परबो तो यते फोन नंबर आसे 9436805333 আরেক পার ফোন নম্বর কই দিয়েছে 9436805333 তাতে আপনি এখানে FM স্পেস H টাইপ করে না আপনি এখান লাগা রিকোয়েস্ট মেসেজ লিখে কিনা পাই দিবে আপনি এখান লাগা হোস্ট আর দোস্ত আর যে তুমি জানে আপনি এখান সবকে স্বাগত করে আছে প্রোগ্রাম দে আর মাই ডিয়ার ফ্রেন্ডস ফোন অথবা আর ফটাফট লিখে না পাই দিবে ফার্স্ট কাম ফার্স্ট কিলে মানে লাস্টে হলে বেশি মেসেজেস কান জমা হয়ে থাকে আর কোন বলা প্লে করব না জানি কিনা থাকে আর ফার্স্ট ফার্স্ট আপনি এখান লাগা মেসেজেস কানি মন নাহি থাকে তো মানে আপনি কান সবকে কুই দিয়েছে কে আপনি কানি একদম ফটাফট লিখে না পাই দিবে আপনি লাগা রিকোয়েস্ট সং এটা আমি খান লাগা রেগুলার লিসনার লাকি পত্র গোলাঘাট আসাম্বরা রিকুয়েস্ট করে লাগা গীত আমি খান শুনি হব আর তাই তো গীত টিকিট করে দিয়েছে রমেশ পত্র রনু পত্র বাইখুন মুন্ডা আমল বসুমাত্রী বিমল বসুমাত্রী দীপাশিষ হাজরিকা যোগেন্দ্র রুম্পি সোনালী এংটিপি অঞ্জলি বসুমাত্রী প্রেমিকা দেবা আর টু অল ফ্রেন্ডস কুইকিনা লিখিনা পতাই দিয়েছে তো শুনি হব ইয়াতে আন্ধা কানুন ফিল্মরা কিশোর কুমার আওয়াজতে মিউজিক দিছে লক্ষ্মীকান্ত প্যারিলাল লিরিক্স আনন্দ পক্সি শুনি কিনা এনজয় কৰিবি মাই ডিয়ার ফ্রেন্ডস

আমি খালাগা রেগুলার লিসনার বাইকুন মুন্ডা ফ্রম চারাই দিউ সোনারী আসাম তাহি রিকুয়েস্ট করলাগা গীত আমি খান শুনি হব বিরাসাত ফিল্মরা উদিত নারায়ণ কবিতা কৃষ্ণমূর্তি গোয়া গীতর খারিজ মিউজিক দিছে আন্ন মালিক লিরিক্স জাভেদ আক্তার আর তাই তো গীত সব আর জে এস গান আর লিসনার্স গান গে ডেডিকেট করে দিয়েছে কয়েছে শুনি কিনা এনজয় করবি মাই ডিয়ার ফ্রেন্ডস।

আমি খালি নেক্সট গীত শুনি যাব আৰু এইটো নেক্সট গীত কাৰণে ৰিকুৱেষ্ট কৰি কিনা লিখি দিছে আমি খাল নাগা ৰেগুলাৰ লিচনাৰ হিতেন্দ্ৰ দাস আসামৰা আৰু তাই এইটো গীত ডেডিকেট কৰি দি আছে এইটো অল দি আৰ্জেছ এণ্ড ষ্টাফ মেম্বাৰ্ছ অফ আকাশবাণী আৰু তাই লগা ফ্ৰেণ্ডছ মিনাল ৰমেশ আমাল বিমাল ৰুকবলে মেথা নাৰায়ণ শিৱ শিৱা দুৰ্কেশ বিক্ৰম স্বৰাজিৎ বাইখুন অবিনাশ অংকিত মহাৰাজ প্রেমজিৎ হাররা মণি দীপাশিষ অঞ্জলি জয়ন্ত দাস সোমন সুমিত সুধাংশু মানস মথাপ আর সব লিসনার্স কালকে কিনা পাতাই দিয়েছে আমি এখন সব মিলে কিনা শুনি যাব বাগী ফিল্মরা অমিত কুমার আর অনুরাধা বড়ুয়াল অবস্থায় মিউজিক দিছে আনন্দ মিলিন্দ লিরিক্স সমীর

0: implement kura laga ekta scheme ase. Itu PM Swanidhi tu hole 1st June 2020 ami kan sob jane ase COVID-19 pandemic time te introduce kurise aru itu laga scheme ki ase kole interest subsidy loan ekta ase aru itu tu etia ami kan 6 year te ase aru government of india para extend kurikine 31st March 2030 tak extend kurikine ase aru etia tu hole khali ministry of housing and urban affairs laga ministry no hoikine department of financial services itu duijon partner kurikine kuri ase scheme laga objective tu hole collateral free working capital loan dibole itu collateral free capital tu ki ase kole security ne digine loan lobo para laga itu ko ase aru itu tu hole tu street vendors khan ke empower kuribo aru economically tai khan ke uplift kuribole laga ase aru PM Swanidhi itu scheme tu hole tu dosra khan nishna no hoigine design kurigine amount bi choto ase aru itu sincerely ami khan jan digine itu laga loan tu repayment kuri thakile benefit stage wise te pa laga ekta scheme ase aru itu scheme tu hole tu tinta stages ase first stage tu hole first tranche tu hole tu 15000 rupees itu pabo aru abonar itu ek sal bitor re repayment kuri bole laga schedule kuri aru itu ek sal bitor re payment tu kuri dise bole second tranche eligible hoi jabo aru second tranche second loan tu hole tu 25000 ase aru itu 25000 rupees tu payment successfully kuri dise bole tu abonar third tranche itu 50000 eligible hobo enaga hoigine ase aru itu laga objective tu hole digital transaction digital payment to encourage kura laga itu laga objective bi ase aru street vendors kan ke financially tai kan ke help kuribole laga ase aru tai kan ke economically empower kuribole laga itu objective ase aru itia introduce kura laga ekta features tu hole street vendors kan credit card bi pai jabole laga ekta provision bi ase
1: Sir, আমি খান স্কিম লাগা বেশি ভিতর না গুছিয়ে আগতে একটা জানিবলে মন থাকে আর আমি খান লাগা টাউনস কান দে স্ট্রিট ভেন্ডার্স কান তো কিলে বেশি জরুরি একটা হই যাস না
0: আমি খান নে জানা স্ট্রিট ভেন্ডার্স কান তো ওদাই দেখি থাকিলে বি আমি খান নে জানা আর ভাবনা বি না করা লাগা থাকে কিন্তু স্ট্রিট ভেন্ডার্স কান তো টাউন দে সিটিস দে বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করা লাগা একটা সেকশন অফ দ্য সোসাইটি আছে aro street vendors khan bara ami khan laga household de ami khan laga kitchen de essential goods khan sob supply kora laga ekta community ase aro ami khan etu overlook kuri thake aro etu bara ami khan etu scheme tu hole tu urban de importance tu hole tu urban laga household laga needs to provide kora laga ekta scheme ase aro etu upor de self help group khan ke bi empower kora aro self employment create kura laga ekta bi ase aru itu upor de urban economy town laga economy tu contribute kura laga ekta scheme ase nagaland de ami khan dosra cities khan nisna dosra state khan nisna ami khan laga state te bi street vendors khan laga livelihood tu street vending sector para he bishi depend kura laga bi dikhi ase aru itu bara tai khan ke modop kuri diale tai khan nijor laga জীব পারিছে বলে তো তাই খান নিমিতে বি ভাল আর টাউন নিমিতে বি ভাল এটা জানাই দিয়ে আছে
1: আচ্ছা এই স্কিম লাগা ভিতরে কোন কোন এপ্লাই করবলে পারে না ম্যাম খালি মাকি না হইলে বি মোতা না কিনিগা হিসাব পড়া আছে এটা বি অল্প জানাই দিলে বেশি ভাল
2: আচ্ছা হয় শুরু টাইম দে তো রাস্তা ওসরে স্ট্রিটে বহি কিনার সবজি আর সামান বিকা খান কারণে একলাহে শুরু করিছে ইটো মতাহান বি এপ্লাই কৰিব পাৰিব মাইকি বি এপ্লাই কৰিব পাৰিব আৰু আজিকালি তো ইটো খালি ৰাস্তাৰে বহিয়া একলা খান নহয় কেনা মহান আৰ্বান এৰিয়াজ একলা নহয় কেনা পেৰি আৰ্বান এৰিয়াজ খান দে নলিবি চেঞ্চাছ টাউনছ খান দে থাকিয়া খান চব্জি নলিবি চামান বিক্ৰী কৰা মানুহান চব বি ইলিজিবল আছে আৰু মহান ইতিয়াতো সামান বিক্রি করা খান তো খালি সবজি খান নহে না এটা এক্সটেন্ড করি না মহান চুলি কাটিয়া মানু খান পান দোকান করে

0: 11 district headquarters Nagaland de mohan la district urban development agency duda offices kan ase tade mohan laga officials kan thakibo itu han de bi jaigina apuni han guidance mangile itu loan do pawole paribo apuni han officials khan do apuni han la eligibility noili bi apuni han laga documents prepare kubule itu khan ready kuri dibole noili bi apuni han kiniga bank account khulabo itu khan sob tu apuni han ge guide kuri dibo paribo aro number 2 do kumba manu interest thakishukule tahan direct pm swanidhi portal de login kuri gina tahan tadi borabi apply kubule paribo de
1: ম্যাম আৰু ইটো কি লাগা ডকুমেণ্টছ লাগে যাব না
0: আচ্ছা ডকুমেণ্টছ খানটো আছে মহান আধাৰ কাৰ্ড লাগিব আধাৰ নম্বৰ লাগিব বেংক একাউণ্ট ডিটেইলছ লাগিব আৰু আপুনি হ'লা আধাৰ আৰু মোবাইলটো লিংক থাকিব লাগে আপুনি হ'লা আধাৰ বেংক একাউণ্ট আৰু মোবাইল নম্বৰ লিংক নাথাকিলে ইটো লোনটো পাবলৈ নাপাৰিব আৰু দোচৰা এটা আছে চাৰ্টিফিকেট অফ ভেণ্ডিং আৰু ভেণ্ডিং আই ডি কাৰ্ড আৰু লেটাৰ অফ ৰিকমেণ্ডেশ্যন ইটো খানটো মহান লগা মিউনিচিপেল খান পৰা নহ'লে টাউন কাউঞ্চিল নহ'লে দুদা অফিচ খান পৰা ইটো খান আপুনি আনগে ইছ্যু কৰি দিব ইটো খান থাকিছে বুলিতো আপুনি দোচৰা ডকুমেণ্ট দোচৰা একো নালাগিব ইটো স্কিম পাবৰ কাৰণে
1: কি কি লগা স্কিমছ খান দে হ'লে বি চেলেঞ্জেছটো বেছি থাকে তো আমি খান লগা ষ্টেট নাগালেণ্ডে কেনেকুৱা লগা চেলেঞ্জেছ ফেচ কৰি আছে না
2: ওই চেলেঞ্জেস তো এভ্রি স্কিম এভ্রি প্রোগ্রাম গভর্নমেন্ট লাগা হবি প্রাইভেট লাগা হবি এই চ্যালেঞ্জেস তো ফেস করে ফার্স্ট তো বলে লোন পা লাগা টাইম দে চ্যালেঞ্জেস লোন বিচারা লাগা টাইম দে চ্যালেঞ্জেস এই হলে তো আমি কারণ ফার্স্ট এই শুরু করা টাইম দে অ্যাওয়ারনেস থাকা নাই এই সবসে ডর চ্যালেঞ্জ আছে আর ইনকমপ্লিট ডকুমেন্টস এই লাগাবি একটা থাকিছে আর থার্ড তো হলে আধার ইস্যু আমি লাগা কলিগ কোয়া নিচিন আপনার লাগা আধার থাকা নাই কলে আপনার এই লোন ভাড়া টাইম দে আর আগে যাব না পারে আর এই উপরে আধার আর মোবাইল লিঙ্ক আধার মোবাইল লিঙ্কেজ তো নাথাকলে আর বি এই বি নাযাব এই কিলে আছে কলে এই ফর্ম ফিল আপ করা টাইম দে অটিপি আহিব আপনার লাগা আইডেন্টিটি স্ট্রিট ভেন্ডার লাগা আইডেন্টিটি তো হসা আছে না নহয় এই আইডেন্টিফাই করবলে অটিপি তো পাঠাই দে এই টাইম আপনার লাগা মোবাইল নহে দোসরা নম্বর একটা যাইছে বলে এই ভেরিফাই করব নেপরে যায় আর আমি খান লাগা দোসরা একটা কনস্ট্রেইন হলে আমি খান লাগা স্ট্রিট ভেন্ডার্স খান তো ব্যাংক অ্যাকাউন্ট নাথাকা বি বেশি থাকি যে এই পড়া লোন লোবলে মন থাকলে বি ব্যাংক অ্যাকাউন্ট ঠিক নাথাকা বি ফেস করেছে আর আমি খান লাগা ভেন্ডার্স খান তো ডিজিটাল লিটারেসি এই বি কমতি থাকি যে আর লোবলে মন হলে বি হেজিটেশন থাকা এই লগাবি থাকিছে আর ব্যাংক লাগা প্রসিডিওর নেজানা এই লগাবি থাকিছে আর আমি খান লাগা ইন্টারনাল এরিয়াস অফ দ্য স্টেট এই খান তো হলে ইন্টারনেট কানেক্টিভিটি লাগা ইস্যু বি থাকিছে আর কোনবা তো হলে তো আউটস্ট্যান্ডিং লাইবিলিটি নহলে আমি খান এনপিএ বি কয় পয়লা ব্যাংক লোন লই কিনে পুরা তেরাব নাপার কিনে অল্প ডিফল্ট থাকা লাগা এই লাগা এক্সপিরিয়েন্স বি বেশি থাকিছে আর ফার্স্ট স্টেজতে সবসে চ্যালেঞ্জ ডর হলে কোভিড টাইমতে আমি খান ইমপ্লিমেন্টিং এজেন্সি খান বি বেশি দুঃখ পাইছে আর এলিজিবল আর উইলিং স্ট্রিট ভেন্ডার্স খান বি ব্যাংক লোন এপ্লাই করবলে মন লোবলে মন হলে বি কোভিড লাগা সিচুয়েশন পড়া চ্যালেঞ্জ ডর একটা ফেস করেছে সেকেন্ড চ্যালেঞ্জ তো হলে তো আমি খান লাগা জায়গা তো হলে আমি খান লাগা স্টেজ তো হলে ক্লাইমেট চ্যালেঞ্জেস আছে মনসুন তো হলে পানি গিরা লাগা সিজন তো বেশি লম্বা আছে আর স্ট্রিট ভেন্ডার্স খান রাস্তাতে বহি কিনে পানি গিরালে তো দিগদার পা লাগা এই লাগা ইস্যু আছে আর দোসরা একটা তো হলে রিলোকেশন আমি খান লাগা অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ খান হবি আর মেডিকেল দিয়ে ফুড ইন্সপেক্টর খান হবি আর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ল এনফোর্সমেন্ট এজেন্সি খান বি এই লাগা অবজেক্টিভ আর এই লাগা স্ট্রিট ভেন্ডার্স খান লাগা দুঃখ সুখ নেজানে কিনে এভিকশন বি হয় তাইখানকে ভাল বড় ট্রিটমেন্ট নকরে গালি দিয়ে খেতাই দিয়া লাগা ইস্যু বি ফেস করে করে থাকিছে
1: ঠিক আছে তো স্যার ম্যাম আমি খান কথাবার্তা তো খতম নকরে আগতে আপনি দুজন আমি খান লাগা লিসনার্স খানকে ফাইনাল মেসেজ কোনবা দিবলে মন চাই বলে কব পারিব প্লিজ

0: 삶은.
1: 아메간 아지 에필 글로벌에 문 다가도 다운데 시티스테 스몰 비즈니스 엔터프레니어스 관계 고야세 이또 PM 스와니디 라가 스킴 엘리지블 다가간도 이또 라가 스킴 게 애플라이 고르기네 론 로비 어로 베네핏 투 에베일 고르비 어로 아바나 라가 라이플리훗 투 스트렝텐 고르비 어로 아바나 라가 비즈니스 투 바라비
2: আপনি হান ইটু স্কিম লবলে মন আছে কিমান লবলে মন আছে সব মানুহ আহি কিনা লব পাৰিব কোৱা নিচিনা আৰু আহি কিনা আপুনি হান কোতে যাব কৈ কিনা আপুনি হান কনফিউজ থাকিছোঁ বুলি আগেদি বি কৈ দিছে আপুনি হান মিউনিচিপেল অফিচ খান্দে যাবি টাউন মিউনিচিপেল অফিচতে যাবি টাউন কাউঞ্চিলছ খান্দে যাবি নহিলেতো মহান ডিষ্ট্ৰিক্টে দুদা অফিচ খান্দে আহি কিনা ডিষ্ট্ৰিক্ট আৰ্বান ডেভেলপমেণ্ট এজেঞ্চি অফিচ খান্দে আহি কিনা আপুনি হান অফিচিয়েলছ খানগে সুধি কিনা হেল্প মাঙিলে মদব মাঙিলে মহান কৰি দিব আপুনি হান কাগজ কৰিবলৈ আৰু আপুনি হান লগা চাৰ্টিফিকেট এল অ' আৰ কি লাগিব এইটো খান আপুনি হানকে সামজাই দিব আৰু আপুনি হানকে মদব কৰি দিব কিনা সব মানুহকেই কৈ দিয়া আছে থেংক ইউ
3: আজি আমি খান শ্ৰী পেটেভিলে খাচা এডিশ্যনেল ডাইৰেক্টৰ এণ্ড ষ্টেট মিছন ডাইৰেক্টৰ এন ইউ এল এম এণ্ড পি এম স্বানিধি আৰু শ্রীমতি আবা শোকরে স্টেট মিশন ম্যানেজার স্টেট আর্বান ডেভেলপমেন্ট এজেন্সি আর্বান ডেভেলপমেন্ট নাগাল্যান্ড তারজন লগতে পি এম স্বানিধি লগা উপরে ভাল কথা বার্তা করে দিয়ে শুনবলে পাইছে তারজন বেশি বিজি হইলে বি তারজন লগা সময় দিনা আমি খান লগা লিসনার্স খানগে কথা করে দিয়া কারণে বেশি খুশি জানাই দিয়েছে বিশ্বাস আছে কি আমি খান লগা লিসনার্স খান বি পি এম স্বানিধি লগা উপরে ভাল জানকারি তো জানি না থাকিব আহিয়া কালি স্যার আর ম্যাম লগত লগ করে না এনেকা ভাল পড়া কথা করে দিয়া আর শুনি পা হব স্যার ম্যাম থ্যাংক ইউ
2: থ্যাংক ইউ

0: আপনি শুনিছেনে নাই? নাগালেণ্ডের সেন্সাস 2027 নিমিত্তে ঘর গিনতি কাম শুরু হয়েছে। এইটো জানকারী খান লবলে আছে।
1: ঘরতে থাকা দরকারী সুবিধা খান, খাবলে পানি, এলপিজি, ইলেকট্রিসিটি, স্যানিটেশন আর বাকি দরকারী জিনিস খান লাগা ডিটেইলস লব।
0: কেতিয়া সেন্সাস অফিস মানুষজন আপনার ঘরতে আহিব, ঠিকঠাক জানকারী দিবি আর ভালসে পুরা মদত করিবি।
1: আপনি খান লাগা মদত বেশি দরকার আছে।
0: আমি খান লাগা সেন্সাস,
1: আমি খান লাগা ডেভেলপমেন্ট।
2: ওয়েফএম ট্রাগোবান News, music and entertainment. FM 103 megahertz.
3: জি হ্যাঁ, আপনার কানে শুনে আছে আকাশবাণী এফএম ট্র্যাকপেন 110 মেগাহার্টজ। উনিটাগা সব বেলাক সুপ সন্ধ্যা সালাম অর নমস্তে। আপনার খান সবকে স্বাগত করে আছে আমি খালা প্রোগ্রাম হিন্দি ফিল্মি গীত প্রোগ্রাম যোন লাইভ ফোন ইন প্রোগ্রাম আছে। তো যদি আপনার খান পছন্দিতা গীত খান শুনি বলে মন আছে প্রোগ্রামটা আই কিনা সামিল হবি, এইটো কারণে খালি আপনার খান করব লাগে। ফোন নম্বর ডায়ল করিবি, নম্বর আছে 0370224306। নম্বর আকো কই দি আছে 0370224306। এইটো নম্বরতে ডায়ল করিবি আর মই লগতে বাতচিত করিবি, আর মই ইয়াতে পৰা আপনার খান পছন্দিতা গীত খান বাজাই দিয়া হব। কিন্তু আপনার খানকে সাবধান দি আছে কি যেতিয়া আপনার খান কল লাগাব যোনটো ফিল্ম লগা গীত শুনিবলৈ মন আছে ফিল্ম লগা নাম ঠিক ঠাক জানকাৰী থাকিবি আৰু গানা লগা টাইটল ঠিক ঠাক জানকাৰী থাকিবি, তেতিয়া সব মানুহবি চান্স পাবলৈ পাব। সময় নাফেলাই কিনে ফাট ফাট আপনার খান লগা গীত খান লাইন আপ করব কারণে আপনার খান সব জানকাৰী থাকি কিনাহে কল করবি কই কিনে সবকে অনুরোধ করে আছে। তো শুনে থাকা সববিলাক আপনার খান কলস রুখি থাকিব, এই সময় তো শুনব পারিণীতা ফিল্ম কি গীত গাই আছে সুনিধি চৌহান।

0: La la la la la la la la.
1: Huni taka sabila get up na kala call sahiya suru hujai seto suru kuri diyesi live phone in program. Hello.
2: Hello. Good evening.
1: Good evening. Kun koi ase?
2: District Chhattisgarh Maria Sampora, Bhagan Munda koi ase.
1: Okay. Kobi kini ka ase?
2: আজি তো একদম ভাল আছে আৰু আগতে বাৰিষি আহি যাইছে তো একদম ঠাণ্ডা ঠাণ্ডা মৌচুম আছে একদম ভাল লাগিছে
1: বেছি ভাল খবৰ তো কবি আজি কোনটো গীত শুনিবলৈ মনৈ না কল কৰিছে
2: নাম থাকিব আনছ
1: হা
2: আনছ এ এন এস এইচ আনছ
1: আনছ
2: হয় হয়
1: ভাইকান মুণ্ডা নাই এইটো কেতিয়াবা বাজাইছে নেকি ইয়াতে নাই তো হৈলিবি নাই
2: ক্যা য়হি প্যার হে ক্যা য়হি প্যার হে
1: ক্যা য়হি প্যার হে দেখতা হু ইটো ভি না থাকিব নিসিনা আছে নাই নেকি
2: ইয়াতে পৰা এই মেৰি তাৰ তুম ভি কবি গাটো হনিছে তোমাৰ গতে
1: কিয়া ইয়াহি প্যার হে নাই দে তো দুসরা আছে কইলে কই দিবি
2: জখম জখম
1: জখম
2: হয় হয় জেড
1: জখম জখম জখমি আছে জখমি দিল আছে জখম তো নাই জখমি দিলতে তিনটা গানা আছে কোনটো ওলাটো শুনিব
2: পায়েলিয়া গাতি হেতু আছে নেকি কয়েলিয়া গাতি হে গীত শুনাতি হে এনেকা গাতলে একটা থাকিছে
1: জখমি দিল দে
2: হয় হয়
1: জখমি দিলতে ছুরি ছুরি আছে ফুল ইহা খিলতে হে এ মেরি জিন্দগি আছে খুশিও কা মৌসুম মুঝকো ভি সাং লে চল এটো হে আছে টাইটল সং তো আছে নেকি পাই পায়ালিয়া গীত সুনাইগি ওইলিবি এটো তো
2: আছে তো
1: আচ্ছা কোনোবাকে ডেডিকেট কৰিবলৈ মন আছে
2: বিমল বসুমতাৰী যোগেন্দ্ৰ ৰংতি ৰমেশ পাত্ৰ ৰুণু পাত্ৰ লাখী সৌভাগ্য জামিৰ বীৰেণ হংসে অঞ্জলি বসুমতাৰী দাৰাচৰ বসুমতাৰী সুনিতা বসুমতাৰী চন্দ্ৰ তিমুং ধনঞ্জয় হেনৰিকা তিমংপি জুমন পুনম বেছি ৰুকুবি লেমেথা দেবাশিষ হাজরিকা সুনীল পাংশ আর হেডলো ফার্মাইস একটা গ্রুপ পরা ভি কিছু সাথী খান থাকি যে প্রেম সিং সিসোদিয়া জি কেশরি সিং জি গৌতম রায় বলে জি ভগবান সিং পরমার জি আর যান জন আপনি থেকে সবকে আর আর জে তঞ্জন স্যার জেকব স্যার আর আপনি কে ভি
1: ওকে ওকে ঠিক আছে ভাইকন মুণ্ডা আপনার পছন্দ করে লাইক গীত শুনিবি আর এনজয় করিবি কল করা নিমিত্তে থ্যাংক ইউ
2: ওকে থ্যাংক ইউ
1: ওয়েলকাম শুনে থাকা সববিলাক প্রোগ্রামটি সবসে পইলা শুনিবলে মন হয়ে না পছন্দ করে কিনা আমি খালনতে কল করেছে চারাই ডিও সোনারি আসামপ্রা ভাইকন মুণ্ডা আর তারপর পছন্দ করেছে উদিত নারায়ণ কবিতা কৃষ্ণমূর্তি লগা আবাস্তিক ফিল্ম আছে জখমি দিল আর তারপর এফ এম ট্রাগপন লাটার লগা বহুত বহুত সাথীবিলাক লগা নাম লই কিনা ডেডিকেট করে আছে তো শুনব জখমি দিল ফিল্ম কি গীত